হামাকাশওয়ারুং তেবামিহুন শাহওয়ানী গতুং আংহনুন দুকো ফিরহেনুংগে গাত দমে আদি কেত তেবামিহুনী ফাফ কুরুমগা হদ্দু ফাহন আলাফাওয়া বয়কিময়।

আদি বিরুদাক্কা ফের মশায় আল্লাহং ইমাবি মিহুং একলাঙ্গে মগুং একিবা কুরমশায় এ মগু গুদু মগকং হেদুমং এদি এভ্যেস মগগ্গা তেব্যা মিহুং নুতবেশে আদি তেব্যা মিহুং মাদু বয়গুকং গা তিব্বা একলাঙ্গে তেব্যা মিহুং গিন কুরবিকং হন্দুম কুরাশে আদি ফসাদ কুরা মিহুংগে নিমুহুরি কিহিনকুং কং তেব্যা মিহুং দেখেশে।

এই রত্তাকে, এ রত্তাগে খবর তো খালে গে ফান তিমন রসকলাঙ্গে কিয়া দিব্যমে হামা কশ্বর এউরেঙ্গে গাত বয়াম বেগিম বা হেকিত কায়গে এউরেঙ্গে রসুলুম বডাগতে ফাহে এউরেং কুরিন দোগু কুড় ইচ্ছক ইমাম বাকং এউরেন্নতে খা ফিরুঙ্গে হিতগা অল্লাহ সিক্ষ জসবনী এফদাইন্নে।

0: তিমান রাস খালাঙ্গে মূসা গে ফান ওয়াহি কুরে ভীমে খালে গে ফানু গে আসা কোল এল্লাওয়াশে দিং একালে গে ফানু গে আসা কোল এল্লেভীমা এ হারুং এ আসা কোল এউরেন দুগুম হদাগিন দেখি থাকে দেখা দিরওয়াফি
1: فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ
0: فَهَ حَقُّ تِدْفَالُ وِجِّ أَدِي إِوْرِنْ كُنْغُلُنُ كَنْتَ بَاطِلُ وَجِنْ هِنْغَجِّ

ফিরাউন বুঞ্জে তিয়বা মিহুন তিমং ইজনু দিনিস তিয়বা মিহুন একলে ফানং ইমাম বিহিজে হামা খাসুয়ারুং মি রস গা হুলভেরিন রসুন নেরেলু মঠকা তিয়বা মিহুন রস তেরে গা রে রে মিকং কাসবরে নিকং হুরে তিয়বা মিহুনং ইগেনে

ফাহে তিমন রসকালাঙ্গে এউরেঙ্গে কিবাই এ মুদ্দতে হামাবানিবি মুদ্দতক এ আজাব ফিল্লেবি হিন্দু এ হারুং আহদু উয়ালা বায়ক্ষমগা এউরেম ভুয়ে।

হামা খাশুয়ারুং এগোতেগে মাতিগা এওরেন থিবে গোতাকি হালাকে উগিন দানে গোতেকে আদি এওরেন কং উলুন আমলত বাতিল উগিন বে

আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নামাদকি এ নামাদ গোয়ালেবে থানুগা এ নামাদ আদা করুম বরম মুহিম আলকামে নামাদ ফর নামাদ গে জামাআতুগা করেবিগিন দিউমকি এই মুমিন তাকুন নটকা হেওকম বড়বিগেম ওয়াকামে ফিরহিম বেফুন নটকা ওয়াজিব করেবিগেম ওয়া ফরদে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিদাড়ওয়ানি تيباميهم مادما الله سبحانه وتعالى مسلمي قطغا بدل قرن إديك مبانما مي فرول فسنا مادا إنا مادو تكا قوالوي تنوغا إبهي مسكتوغا أدا قرما ركاتي رواش تيباميهم جي نبيا جي سنتكي إي تيباميهم جي نبيا جي سنن الهدى تدموغي سنة دفكين في نمادو هميني مي تدموغي سنتوغي تريغي نبي صلى الله عليه وسلم جنست وفا واغوتا مسكيتوغا اي اڑوكان ادا كورا اوشكمي تيباميهم منافق فدان نوتا خلاف فاوا مي فدان جيغا مي نماد كوراكم وانما تيباميهم ايوني تيباميهم جي نبييا جي امورفلا اكليغ فانو جي هدايتا اكليغ فانو جي سنتا خلاف في تيباميهم اكليغ فانو جي سنتا خلاف وجكم وانما تيباميهم মগুফরে দিচ্ছে খান্ড এলিগেন হুরি মুনাফিক কমেনুই ফরুল নামাদুগে জামাতান হাজির নুয়ে নুহুন্নানেতে মি সাহাবী বেকলুঙ্গে বিষ্ণু ফুল এ বেকলুন মা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দসকত দেবওয়া তরবিয়ত করবওয়া ফাওয়া গই এহেন কাম এ বেকলুন বিষ্ণু ওয়াডা গন্নমনি ফরুল নামাদক গোয়ালেবে হিন্দু এ নামাদু আদা করম টাকা এ গোয়ালেবে মিসকিতেগে জামাআত ওয়াডাগিন এ জামাআতে গা এ নামাদু আদানু কুরমকি এই মুনাফিকুমগে সিফা এমিহে কিবাগা হুরি কামুগে হেক্কে গতু এহেন কামুন সাহাবী বেকানুগে তেরেন আগুন মেননা ফিনিফেন নুয়ে এ বেকানুন ফরু নামাদুগে জামাআত ফাসওয়ে তিব্বাওয়াতিবে এহেন বেগে একলে একফানু ওয়াহা কোন নিম্মওয়ালুমুন বিদাড়ওয়ানি মিহেকু ফিরুকিফাওয়েস নুয়াত দেমিহেগে আতলফ কুরেবিগেম ওয়া হারুগাওয়েস فروا نمادك جماعة أو مهتة وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.

আদি বিরুদাক্কা ফের মশায় আল্লাহং ইমাবি মিহুম একলাঙ্গে মগুং একিবা কুরমশায় এ মগু গুদু মগকং হেদুমং এদি এভ্বেস মগগ্গা তেব্যা মিহুম নুতবেশে আদি তেব্যা মিহুম মাদু বয়গুকং গা তিব্বা একলাঙ্গে তেব্যা মিহুম গিন কুরবিকং হন্দুম কুরাশে আদি ফসাদ কুরা মিহুঙ্গে নিমুহুরি কিহিনকুঙ্কং তেব্যা মিহুম দেখেশে।

0: وهو خير الحاكمين
1: আদি তিয়বা মিহং কুরে এব্বায়কো তিমং কালেগে ফানো একমকায় গিম ফনু ভেবি কমকা ঈমা ভেফা আনেব্বায়কো ঈমা নুবিনমা তিমং মেঙ্গে মেদুগা আল্লাহ হুকুম করব্বা ফুমদ্দান দিন তিয়বা মিহং কে কুরাশে একলাঙ্গে হুকুম করব্বা এম মে হে রাসকলাঙ্গে

এই রত্তাকে, এ রত্তাগে খবর তো খালে গে ফান তিমন রসকলাঙ্গে খিয়া দেবমে হামা কশ্বর এউরেঙ্গে গাত বয়াম বেগিম বা হেকিত কায়গেন এউরেঙ্গে রসুলুম বডাগতে ফাহে এউরেং কুরিন দোগু কুড় ইচ্ছক ইমাম বাকং এউরেন্নেতে খা ফিরুঙ্গে হিতগা অল্লাহ সিক্ষ জসবনী এফদাইন্নে।

ইমং খালে গফানং হাক উগিমনি হাক তেদু ফিয়াবা এহিং এভেস ইচ্ছে অবোহা মেদু থিমং খালে গফান বিদাল নুমে হাম কশ্বরং তিয়াবা মি হুঙ্গে গাত থিমং খালে গফান মি বডাগতি তিয়াবা মি হুঙ্গে বেরি রসকলাং হাদরতুম বয়াম বিগম্বা হেক্কাকায় গেনে ফাহে ইসরা ইলুগে দরিং থিমং খালে গফানা একুগা ফোনওয়াশে।

আদি এখালে ফানুগ অ্যাপুর নেরুবি ফাহে এহিন্দু বলান্তি বিহুন্না এ অ্যাপুড়ু ফেন্নঙ্গতি বিদা বিদায়ং হুদু অ্যাপ্পুড়ে কমগে।

ফিরাউন বুঞ্জে তিয়বা মিহুন তিমং ইজুনু দেনিস তিয়বা মিহুন এখলে ফানং ইমাম বিহিজে হামা খাসুয়ারুং মি রস গা হুলভেরিন রসুন নেরেলু মঠকা তিয়বা মিহুন রস তেরে গা রে রে মিকং কাসবরে নিকং হুরে তিয়বা মিহুনং ইগেনে

Alhamdulillah, wassalatu wassalam ala rasulillah. Namad ki e namad ge sabun algon menge kuffafata fuhevigen diumuge itura algon menna tabii gutum ve safta her kamuge warabodu ehi terikame libbade kame tibefunna egi wada ganwan fadan komme faru namad kattaka algon men taharat libigane algon men mitiben jeheni safta her kamuge batiga rasulullah sallallahu alaihi wasallam ekelege fanuge sahabina sual korvani mi namad ge hikumen haamu ko deuma gutum hadith korvani tiyabami ge terem mi hako emi hege gege dormati ga onna fengandaka duala ku fasfaharo eri efengandun ena hina gen fikam avanama ena kibaga evves kuni milakamen hunna nehije enduga sahabe bekalun dannawani nuneke nuhunna nete نبی صلی اللہ علیہ وسلم حدیث کروانی نماد کی افد اچھکے این نماد کے سوابوں این اگے امیہ فافتا فہیو گن دانے کمک کموگا وے این کم لبتی اخونا اختنے نمادن ارگل میں فروات روان ابچے نکم وسنوا نبوی می ارشادو گامیوا ইরশাদ বসফুলং আরগুলমেন না লিবিগেন্দা রীতি ফিলাওল কিহা ইবরেতরেতো আরগুলমেন গেতেরে মিহ কোরেহা দুয়াল ফসফহরো ফেমওয়ারা তোহিরুম ফাদান এ নামাদু আরগুলমেন ফাফাতাকুম দুরকদ দিনুমা এহি তেরিবেদে হামে হেমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কোরবানি মিহা নামাদান আননা ইরুগা এনে কোরেফাওয়া ফাফাতান এনেগে বলুগা এনেগে কুন্ডুমতিগা হরে ena namadan ahumuge sawbun ena maduga ena ada kura rukuge sawbun nuwata sajida ge sawbun enage konduga nuwata enage bolugawa faafata faabagin ohigende ema efada gotek galgun menna misal jassawani nabiyya sallallahu alaihi wasallam algun menna mikamuge muhimmukan handan koddevwa algun men namada shawguri koddem gotun insanaaya misalun fasiya kamauga visnigendane kamartaka وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته

0: والنفاثات من شر ما خلق. ඒ ඊමා වෙච්ච මිස්තකුන්නේ තියබෑ මිහුන් ගින වෙගෙන්වා හඳුම කුලමකුන් අල්ලාහු හඳුම කුරාෂේ আদি হিন্দুনা হাবীরু একলাঙ্গিয়া তাসবিহা কিয়াউলেশে
1: আডওয়াসাউন্তিয়া গিন্দবনি তিয়া বেফুলুঙ্গে দীনি মুর্শিদ
2: দীনুগে আডু দীনুগে

0: মুস্কুড়িবুম গে খুরিং জুয়াং খাম গে ফায়দা হেও গতুগা লিবিগান নাশ।
1: আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসানা হেদ্দেও মফহু এনা দেমাগাকা মাগু দেখকেবি আদি এ দেমাগুং এনা বেইনুম মাগেন ইখতিয়ার কুরমা বুদ্ধিগে নিয়ামে দেবি আদি সুয়ারুগেয়া নারক হাদ্দাওয়া সুয়ারুগে বান্তবেরিন্নাং হুরি দারুমিয়া সাওয়াব বায়ান কোদ্দেবি হামে হিম্মে নারক বান্তবেরিন্নাং হুরি বেইনা আজাবগে ওয়াহাকবিস বায়ান কোদ্দেবি ইসলাম কামা কাফির কামা হুরি তাফাতুইস বায়ান কুরবি আদি কমে মখলুকক কুরা আমল তাকা ফার বেরিবুমা আমল তালিউফুমা কমে মিহাকা দে মালায়েকাতাকু খান্ডেলুফি এই এনাগে আমল তাগে হিসাবং এনা জিম্মা ওয়ানজি হেরে দুহুকা হেকি বাস কায়েম কুরিবুমাশি ইফাতুগা নুলিউফা এভেস কামে দুনু কুরে ভেনকান আলগুমেন দান্নঞ্জি হে আলগুমেন কি এঙ্গিগেনা নিয়েঙ্গি আপাতুস ফাফাতাকান আরাগানে ফাতিবে বাইকিমুই এহকম আল্লাহকে দরবারা মাহশারগে মাদানান হাজির কুরেবেনি দুহা বিরুয়েতিবে তিমাগে নাফসু হিসাব কল্লা কুমমে দুহা কুস বাগুত কোলেন হুসকুরঞ্জি হে।